0: ठुमक ठुमक मत चलो, आज मत चलो, किसी का दिल तड़पेगा। मुकेश जी की आवाज। फिल्म का नाम कहीं प्यार ना हो जाए।
1: चलो आज मत चलो।
2: यू आर
3: Dit is het weerbericht op Ujana Radio. Vanmiddag blijft het zonnig en heet, behalve in het noorden, waar een noordoostenwind zorgt voor lagere temperaturen tot 28 graden. In de rest van het land stijgt de kwik van 34 tot 37 graden. En tot zover het weerbericht op Ujana Radio.

0: 8 kilometer en 30 minuten. Verder bergingswerk op de A9 richting Amstelveen. File voor knooppunt Velzen. 3 kilometer en 10 minuten. Er is één rijstrook dicht. En tot slot nog de N57 Rotterdam-Middelburg. Voor de Haringvlietdam 6 kilometer en 30 minuten. Vanwege bezoekers aan Concert at Sea. En tot zover de ANWB verkeersinformatie.
1: आप उजाला रेडियो सुन रहे हैं जहां संगीत की रोशनी से आपका दिल का अंधेरा भी उजाला हो जाता है।